0: অনুযায়ী এই সেতুবন্ধন যোজনায় 1417টি অসমাপ্ত সেতু প্রকল্প ও 1750টি নূতন সেতু প্রকল্প রয়েছে। রাজ্যের গ্রামাঞ্চলগুলিকে সংযোগবিহীন রাস্তাকে সেতু নির্মাণ জরিয়ে সবুদিনিয়া সংযোগীকরণ নিশ্চিত করা এই যোজনা কার্যকরী করা। জাতীয় স্বাস্থ্য মিশন পক্ষর রাজ্য খাদ্য সুরক্ষা আয়োগকে খাদ্য যাঞ্চ প্রক্রিয়া কড়াকড়ি করা লাগি অবগত করা যাইছি। রাজ্যের 30টি জেলা এবং 6টি সহরাঞ্চল স্থানীয় সংস্থায় ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষা ল্যাব কার্যকরী করিবাকু নিষ্পত্তি হয়েছে। স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগ পক্ষর 36টি অচল আম্বুলান্সকে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষা ল্যাবরেটরি ভাবে ব্যবহার করা যাব বলে জনাপড়িছে। এর জরিয়ে বিভিন্ন জেলা তথা সহরাঞ্চলের খাদ্য অপমিশ্রণ যাঞ্চ করা যাব। পবিত্র গহ্মাপূর্ণমী অবসরে আজ পুরী শ্রীমন্দিরের মহাপ্রভুঙ্কু রাখি লাগি নীতি সহ প্রভু বলভদ্রঙ্ক জন্মোৎসব নীতি অনুষ্ঠিত হব। মধ্যাহ্ন ধূপ পরে ভৌণী সুভদ্রা দুই ভাই প্রভু বলভদ্র ও শ্রীজগন্নাথঙ্কু রাখি লাগি করাইবে। শ্রীমন্দির পাটরা বিষয়ী সেবকঙ্ক দ্বারা প্রস্তুত স্বতন্ত্র রাখি ও গুয়ামাড়কু সিংহারী সেবক মানে মহাপ্রভুঙ্কু লাগি করাইবার পরম্পরা রয়েছে। আজি মধ্য প্রভু সুদর্শন চারি আশ্রমকে বিজে করিবে। মার্কণ্ড পুষ্করিণীতে বলভদ্রঙ্ক জন্মনীতি অনুষ্ঠিত হব। নীতি অনুযায়ী মাটির বলভদ্র প্রতিমাঙ্কু পূজাপণ্ডা সেবক জীবন্যাস দেবা পরে জাতকর্ম অনুষ্ঠিত হব। পঞ্চোপচার শীতলমণহি ও বন্দাপনা করা যাই বলভদ্রঙ্ক মাটি প্রতিমাকু মার্কণ্ড পুষ্করিণীতে বিসর্জন করা যাব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসন্তা 30 তারিখ রবিবার দিন পূর্বাহ্ন 11টা বেড়ে আকাশবাণীর মন কি বাত কার্যক্রমের উদ্বোধন দেবে। এব মন কি বাতর 137তম সংস্করণ। আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণী ওয়েবসাইট ও নিউজ অন এআইআর মোবাইল আপ্রে এই কার্যক্রম উপলব্ধ হব। আকাশবাণী, দূরদর্শন নিউজ, পিএমও এবং সূচনা ও প্রসারণ মন্ত্রণালয় ইউট্যুব চ্যানেলে মধ্যে এর সিধা প্রসারণ করা। রাজ্য সরকার আইপিএস অধিকারী জগমোহন মীনা ইস্তফাপত্র গ্রহণ করেছেন। শ্রী মীনা ইস্তফাপত্র কেন্দ্র গৃহমন্ত্রণালয়কে পঠা যাই। সে ভুবনেশ্বর ডিসি ভাবে কার্য করছেন। 2013 ব্যাচর আইপিএস অধিকারী শ্রী মীনা তাঁর 13 বর্ষর কার্যকাল মধ্যে 3টি গুরুত্বপূর্ণ পুলিশ পদক পাই। সে গত জুলাই মাসে তাঁর ইস্তফাপত্র রাজ্য সরকারকে প্রদান করে। সুবর্ণপুরে মহানদী সাহিত্য সংসদ ও জেলা সংস্কৃতি পরিষদ পক্ষ স্বভাব কবি গঙ্গাধর মেহরঙ্ক জয়ন্তী পালিত হয়ে যাই। জেলাপাল ডক্টর নৃপরাজ সাহু যোগদেই কবি গঙ্গাধর মেহরঙ্ক কালজয়ী সাহিত্য উপরে আলোচনা করেছিল। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ প্রভাবে আসন্তা 24 ঘণ্টা মধ্যে দক্ষিণ ও পশ্চিম ওড়িশার বর্ষা হওয়া নেই 13টি জেলাকে সতর্ক সূচনা জারি করা যাই। আজ ময়ূরভঞ্জ ও কেন্দুঝর জেলার কেতক স্থানে প্রবল অতিপ্রবল বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। পাণিপাগ বিভাগ সূচনা অনুযায়ী আসন্তা 24 ঘণ্টা মধ্যে বঙ্গোপসাগরে আউ এক লঘুচাপ ক্ষেত্র সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আঞ্চলিক সংবাদ বর্তমান পাই এতিকি। পরবর্তী আঞ্চলিক সংবাদ শুনিপারিবে অপরাহ্ন 2:32।
1: আপনমানে কার্যক্রম শুনুছন্তি আকাশবাণী কটক কেন্দ্ররু। শুনন্তু আমর স্বাস্থ্যরে বিষয় মেরুদণ্ড আঘাতর ফিজিওথেরাপি আলোচনা করেছেন ডাক্তার রবিনারায়ণ দাস।

0: 苏密的猴子。
1: ইন্সপেক্টর হাবুডুর খসিগলে ভালো। আরে বাপরে বাপ, লোকটা খালি ঘোড়াইবার লাগিছে, এতে বড় পেট্রোটাকে ধরে দৌড়ুছি। বাপরে বাপ, এই অম্বলি লোটা ভিতরে পশ্চায়।
2: আজি রাতে প্ল্যানটা ঠিক করা পড়ব, যেমিতি হলে করা পড়ব। কার পাটি শুভুচি? পুলিশ মো পছরে? ইরে বাবা রক্ষা নাই রে, রক্ষা নাই রে, চল রে বাবা, চল চল চল।
3: মোটু মামা কোন দৌড়িবার লাগিছি?
4: ও মোটু মামা, ও মোটু মামা, আরে শুনো শুনো, ও মোটু মামা।
0: আচ্ছা আচ্ছা, আই চক্কর মেসা দোল পোপড়ে তাম জম দে কাত্র দুর্গ জিবার, মুই মেসা দেখবার রে, মুই মেসা দেখবার।
3: পুলিশ পুলিশ পুলিশ আমার প্ল্যানটা জানিদেলে কি আউ রক্ষা নাই, মরিগলা মরিগলা মনিষ, কুয়াড়ে যাবি? হ্যাঁ হ্যাঁ, এই অমরি লোটা, এই অমরি লোটা ভিতরে ডেই পড়বে।
0: হ্যাঁ মিশা কি সাল রা পাইট রে, যাক দেখ সে মিশা দৌড়বার রেকা। হ্যাঁ এলে

0: Polis. কি পকেলা এই ময়লা গুড়াক উপরে?
1: মো মুহরে কখন পড়লা?
0: খালি বিষ্টা গুড়াক। মানুষ কাহা মু আজি সকাল দেখি উঠিছিলা কে জানি, শেষে এই দুর্ঘটনা ঘটিবাক থিলা।
1: দুর্ঘটনা কথা কোন কৌছ? অভি তো মোর অবস্থা আহরি সাংঘাতিক।
0: সাংঘাতিক কে তুমি?
2: মুই যাত্রা পেট্রো হিরো, মো না পবন কুমার, আর ডাকনাটা পবনা।
0: তুমি যাত্রা পেট্রো তো হিরো, অথচ পুলিশ কু ডরি ইয়ারি ভিতরে লুচিছ কাহিঁকি?
2: সি অনেক কথা ভাই, সেসব শুনি তোমার বেশি কিছু লাভ হবনি, কিংবা বর্তমান মো পাখে কহবা পাই সময় নাই।
0: কিন্তু শুনিবা পাই তোমার পাখে যথেষ্ট সময় অছি, আর আগ্রহ বি অছি।
2: হ্যাঁ, সেইয়া তো তোমার চেহারার বেশ জনা পড়ছে। হলে তুমি কাহিঁকি এই অমরী বুদা ভিতরকু আত্মগোপন করিবা পাই আসছ কইল?
0: মতে পুরা পুলিশ গড়াইলা সেথিপাই।
1: কিন্তু কাহিঁকি?
0: সে কথা শুনি তোমার বি কিছু লাভ হব না, এণু প্লস মাইনাস ক্যানসেল। তেবে একথা নিশ্চিত ভাবে সত যে তোমাকে আউ মতে পুলিশ খোঁজুছি, আমি দুহে পুলিশ নজরে অপরাধী।
2: দেখ দেখ দেখ, মু কিন্তু অপরাধী নহে, খালি টিকি মিছ কথা পেই।
0: সেই টিকি মিছ কথা কই যুধিষ্ঠির তো পুনি নর্ক দেখিলে রক্ষা হয়েছি। তুমি হাজতটা ন দেখি দেখিল এই অমরি বুদা ভিতরটা বঞ্চিগল। হলে আমি আউ কেতে সময় ধরি এমিতি এই ভিতরে লুচি রহিতিবা কইল?
2: আচ্ছা দেখ, পুলিশ এ সাইটা গলানি কি নাই তুমি টিকি দেখি দিও। যেমতি ভাবে মু পিছা ধরিছিল না, আরে বাপ রে বাপ, পাইলে মতো ঠিক কিচ্ছুক ভি মেচা করে দিতা। বাপ রে বাপ,
0: এসআইটা বোধে চালিগাল না কোণ খসি যাওয়া এইটা হচ্ছে আমি অসলি মৌকা। আস
2: না যাবি কুয়ে।
0: ওহো, চোর চোর বাইগণ বাড়ি ভেট হল ভি তোমার আমার এই অমরি বুটা ভিতরে ভেট যেতবে আম দস্তি কায়েম
2: না।
0: আস
2: না, যাবি না, এইটি বসি আগে প্লান করবি।
0: প্লান করব?
2: হ্যাঁ, এই যাত্রা পার্টি কি ভাঙ্গিবা পাই প্লান। সলা মালিকটা মতে যাহা অপমান করছি না।
0: ও আই সি, মরু লড়ু থুলা কাকর পানি না বৈদ কইলা দিও তুরাণী। শুন,
2: হ্যাঁ,
0: আজি সবেলে জনে লেডি আর্টিস্ট কু উঠে নেবার প্লান বি আমি করি সারছু।
2: আচ্ছা
0: আচ্ছা, কোন কালি রাতি কথা মনে পড়ি গলে মো দেহরে খালি নিয়া লাগি যাচ্ছে।
2: নিয়া? কালি রাত্রে কোণ হল কি?
0: সেসব চর্চা করা এই জায়গাটা জমা নিরাপদ নুহে। বর্তমান আস মো সাংরে, তুমি কহব আমি কহবু প্লান হব যাত্রা। আস
2: চলো চলো।
3: দয়া করে টিকে শুনবে
0: কোণ
3: আপন মানে যাত্রা পার্টির?
2: হ্যাঁ সেইটু।
3: মু টিকে বর্তমান হিরো বাবুঙ্কু দেখা করিবাকু চাহে।
2: হিরো বাবুঙ্কু দেখা করিবে? কিন্তু কাহিঁকি?
3: কালি রাতিরে তাঙ্ক অ্যাক্টিংটা মতে খুব ভালো লাগিলা। উহুঁ, ভুল কহিলি, খালি মতে নুহে সমস্তঙ্কু।
2: আচ্ছা,
3: কালি সে রাজকুমার রোলরে যেমিতি অ্যাক্টিং করুথিলে না, আহ বাবা, খালি কোন সেতিকি গোটে মাইপি সাঙ্গরে সে যেউ ছোটা আউ ঠাণীরে রঙ্গবতী নাচ নাচুলে না, খাস সেইথিপাই মু তাঙ্কু বধেই জনিবাকু আসিছি।
0: আপন খান্টি মেছ কথা কউজন্তি ম্যাডাম?
3: মিছ কউচি?
0: হ্যাঁ, বধেই জনিবা হউচি আপনকর গোটে বাহানা।
3: মানে আপন কহিবাকু চাহান্তি কোন?
0: মানে আপনকর কথাবার্তা হাব ভাবরু মু যাহা গেস কলি, আপন রীতিমত সে হিরো বাবুঙ্ক প্রেমরে পড়ি যাইছন্তি না কোন? মু কথাটা সত না মিছ কহিলি?
3: সেথিরে ক্ষতি কোন অছি? সে মরদ পুয়ো আ মু ঝিও পিলা, সে মতে ভালো লাগিলে এণু মু তাঙ্কু ভালো পাইলি, সেথিপাই আপনক মুন্ড উপরে আকাশটা ছিন্ডি পড়ুছি কাহিঁকি?
2: আপন মন ইচ্ছা ভালো পাঁত ম্যাডাম, সেথিরে আমার কিছু যায়স নি। হলে কালি যে হিরো রোলটা করতুলা সি মরদ নুহে, খান্তি মাইকিনাটে।
3: মু কিন্তু বেট মারি কহুছি সে কেবে মাইকিনা নুহন্তি, খান্তি মরদটে। কাহিঁকি না মাইকিনা হে কি কেবে এমিতি সব মরদিয়া পজ দেইনি কি ভবিষ্যতরে দেই বি পারিবনি, কোন মু মিছ কউচি?
0: আপন মিছ কহন্তু কি সত, সেথিরে আকাশটা ছিন্ডি যাই কেবে আমা মুন্ড উপরে পড়িবনি, তেবে সতটা হি সবলে সত।
3: মানে
2: এই যাত্রা দলরে বর্তমান মাইকিনা মানে মরদ, আর মরদ মানে মাইকিনা হন্তি, বুঝিলে? কালি থরকু থর প্রচার করুথলে আপন কোন শুনি নাহান্তি?
3: লোকঙ্কু টানি আনিবা পাই সেইটা হচ্ছে অপেরা বালা।

সময় বর্তমান স্টুডিও ঘড়ির সকালে 9টা শ্রোতাবন্ধু আরম্ভ করেছু হিন্দি কথাচিত্র গীতার কার্যক্রম। প্রথমে শুনন্তু ইয়ে দিল আশিকানা এই কথাচিত্ররু দ্বৈতকণ্ঠরে কুমার সানু এবং অলেখা ইয়াগ্নিক সমীরঙ্ক গীত রচনাকু সঙ্গীতরে সজেইছন্তি নদীম শ্রবণ।

এথর নেছি কথাচিত্র পাগল করেছি পাউজিতর উদিত নারায়ণ এবং নিবেদিতা দ্বৈত কণ্ঠে এই গীতটি গীতরচনা শ্রীকান্ত গৌতম সঙ্গীত প্রেম আনন্দ।

শ্রোতা বন্ধু, আজ দিনটি হেউছি অতি পবিত্র দিন শ্রাবণ পূর্ণিমা, বড় ঠাকুর বড়দেবঙ্ক জন্মদিন, রক্ষাবন্ধন পর্ব। যদুশ্রেষ্ঠ বড় ভাই বড়দেব, বড়দেবঙ্ক জন্ম সম্পর্কে ওড়িয়া ভাগবতরে জগন্নাথ দাস লিখিছেন, দুর্গাঙ্কু নিকটে বসাই বলন্তি প্রভু ভাবগ্রাহী, অম্বিকা শুণম উত্তর বহন যাও মঞ্চপুর, বন্দী করেছি কংসরায়ে একশঙ্খোলিবে নি যায়। বসুদেবঙ্কু যেতেবেলে ধরি আসিলা কংসবেলে, তাহার পত্নীনন্দ ঘরে যাই লুচিলা কংসডরে, রোহিণী নাম বিদ্যমান, তাহার গর্ভ অছি শূন্য, দেব কি দেবী নিদ্রা কালে গর্ভ হরিবু যোগাবলে, মিলিবু নন্দ ঘরে যাই রোহিণী গর্ভিতা থই, তাহাঙ্ক নাম সংকর্ষণ লোকরে হইব প্রমাণ, নাম হইব বলরাম বলে নহিবে কেহি সম। বসুদেবঙ্ক গোপালণী স্ত্রী থিলে রোহিণী, বসুদেবঙ্ক ঔরসরে তাঁকরি গর্ভরু জন্ম নেইথিলে বলভদ্র ও সুভদ্রা, বলরে বলিয়ান এবং আচরণরে ভদ্র হেতু সে হলে বলভদ্র, রূপরে রমণীয় হেতু হলে বলরাম, কৃষিরে তাঁকর বিস্তৃত জ্ঞান থিবারু তাঁকু কৃষির দেবতা ভাবরে পূজা করা যায়, ভগবানঙ্ক আশা বড়াইবারে বলরামঙ্কর জন্ম। নেইযিবা এক সঙ্গীতময় বিরতি, আগকু এ বিষয়ে আহুরি জানিবা।

লীড়া খেলা এবং শেষরে যদবংশ নাশ পরে অনন্তমূর্তি ধরে সমুদ্রে প্রবেশ করা মূলরে বিষ্ণু অলৌকিক লীলা হয়ে তাঁক জন্মদিন পালন করবার এক আধ্যাত্মিক উপলব্ধি হুয়ে। এই হচ্ছে আজ দিনর প্রথম মহত্ব। দ্বিতীয় মহত্ব হল হচ্ছে শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দর শুভ আবির্ভাব তিথি। বাল্যকালে হি তাঁর প্রখর বুদ্ধিমতা এবং বোধশক্তি জাগ্রত হয়েছিল। প্রথমে প্রথমে সে ভগবান এবং পরকালে বিশ্বাস করুনলে। প্রবল সত্যানুসন্ধিৎসা এবং আত্মবিশ্বাস তাঁর জীবনের বৈশিষ্ট্য। কিন্তু কালক্রমে জীবনর কেতেক ঘটনার প্রভাবিত হয়ে পরম আধ্যাত্মিক তত্ত্বগুলি জাণিপ্রাই গুরুসন্ধানের বাহারি জ্ঞানী গুরু শ্রীমদ স্বামী সচ্চিদানন্দ সরস্বতী দেবঙ্কু গুরু রূপে প্রাপ্ত হয়ে তাঁক আশ্রমে সাধন করে জ্ঞান সাধনার সিদ্ধিলাভ কলে। অতি অল্প সময়ে নিগম বা বেদর গূঢ়ত্বকে আয়ত্ত করে পারিবার গুরু তাঁকু নিগমানন্দ নাম প্রদান কলে। আত্মতপস্যা বলরে সিদ্ধিলাভ করে সে যে জ্ঞানলাভ করেছেন তাকে অতি সরল ভাষায় আমাকে দিয়ে যাইছেন। বিশ্বাস উপরে গুরুত্ব দেউছন্তি ঠাকুর। বিশ্বাস এবং আস্তিক বুদ্ধি ব্যতীত মানব জীবনের উন্নতি সম্ভব নুহ। বৃথা তর্ক ছাড়ি

তাপমাত্রা আজের সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস রয়েছে।

শ্রোতাবন্ধু বর্তমান শুণন্তু কেতক সর্বসাধারণ উপযোগী সূচনা। প্রত্যেক ব্যক্তি অতি কমরে গোটি গছ লগাই তার যত্ন নিয়ন্তু। থিলে বন রহিবে জন, জঙ্গল সুরক্ষা জীবন রক্ষা। নিজ আখপাখ পরিবেশক নির্মল ও সুস্থ রক্ষি অন্যমানক সচেতন করন্তু। স্বচ্ছতা হৃদয়ের এক সংকল্প করন্তু। পলিথিন ব্যাগ্র ব্যবহার বদলরে ছোট বা কপড়া ব্যাগ্র ব্যবহার করন্তু। পানি নষ্ট করন্তু নাই, জলাশয়ের বিপদজনক জিনিস পকান্তু নাই, বর্ষা জল অমল করন্তু। সববেলে নলকূপর পানি পিয়ন্তু, নাল পোখরী পানি পিয়ন্তু নাই। ঘরু বাহারকু যাওতিবা সময়রে ও দরকার নথিবা সময়রে বিদ্যুৎ সুইচ বন্ধ করন্তু। নিজ যানবাহনগুলিক নিয়মিত যাঞ্চ করন্তু, টায়ার প্রেসর ঠিক রখন্তু। গাড়ি চলাইবা বেলে হেলমেট ব্যবহার করন্তু, মোবাইলে কথাবার্তা করন্তু নাহি। ট্রাফিক নিয়ম মানি গাড়ি চলন্তু। মদ নিশাঠারু দূরে রুহন্তু, ইহা আপনার শরীর এবং সংসার উভয়ের ক্ষতি সাধন করুছি। মদ পিড়ি নুহে ছোটিয়া নিশা, জনা পড়ে না টাণে পয়সা। সর্বসাধারণ স্থানরে ধূমপান করন্তু নাই, ইহা আইন বিরুদ্ধ। সবুবেলে শান্ত রহিবাকু চেষ্টা করন্তু, অন্যকে ঈর্ষা করন্তু নাই। অভাব অসুবিধা দারিদ্র দেখিলে সাধ্যমতে সাহায্য করন্তু।

এছাড়া মিলিত কণ্ঠের শিল্পী মানে হলে ফরহান অখতর, হৃতিক রোশন এবং অভয় দেওয়াল। গীত রচনা করেছেন জাভেদ অখতর, সঙ্গীত শঙ্কর এহসান লয়, কথাচিত্র জিন্দগি না মিলেগি দুবারা।

শ্রোতা বন্ধু আপন মানে শুনুলে আদিবাসী গীতক্রমে মুন্ডারী গীত পরিবেশন করে শিল্পী কৃষ্ণচন্দ্র মুন্ডা ও সাথী আকাশবাণী ভবানীপাটনা আমার পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করছু আকাশবাণী কটক এবং পরে পরে আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর কিছুক্ষণ মধ্যে।

0: আকাশবাণী সম্বলপুর আঞ্চলিক খবর পড়ুছন বন্দিতা মিশ্র। জুহার, পহেলা মুখ্যা খবর। সুভদ্রা যোজনার 5 নম্বর কিস্তিতে 1,03,26,000 নু অতকা হিতাধিকারী 5,000 কোটি নু অতকা টঙ্কার সাহস দেলে মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী জনধন যোজনাকে আজ পুরলা 12 বছর। রাইজে খাদ্যর গুণবত্তা ও সুরক্ষাকে সুনিশ্চিত করবার লাগি খাদ্য সুরক্ষা বিভাগ তরফ মূল হয়েছে ব্যাপক যাঞ্চ। আউ পুরী শ্রীমন্দির গহ্মাপূর্ণি অবসরে মহাপ্রভুঙ্কর করাগলা রাখী লাগি নীতি। পশ্চিম ওড়িশার ভিন ভিন জাগান পালিত হেউছে স্বভাব কবি গঙ্গাধর মেহেরকর জয়ন্তী। ভাই বহন সম্পর্ককে অয়েতকা নিবিড় করবার থি রাখী পুনির ভূমিকা বহুত গুরুত্বপূর্ণ আয়ে। রাখী বাঁধলা উত্রু ভৌণীর সুরক্ষা লাগি গোটে ভায়ে প্রতিবদ্ধ হেসি বলে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি কহিছন। নয়াগড় জেলা লাঠিপোড়া টাঙ্গি পড়িয়াঠানে আয়োজিত কার্যক্রম থি সুভদ্রা যোজনার 5 নম্বর কিস্তি দেবার অবসরে মুখ্যমন্ত্রী কহিছন, রক্ষাবন্ধনর উপহার বাগির আজ রাজ্যের সবু সুভদ্রা ভৌণী মানুষ 5,000 নু অতকা কোটির আর্থিক সাহায্য দিয়াযাইছে। রাজ্যের ফি মহিলাঙ্কর সুরক্ষা ও সম্মান লাগি সরকার সংকল্পবদ্ধ বলে মুখ্যমন্ত্রী শ্রী মাঝি কহিছন।
1: আজ নয়াগড়ের এই পবিত্র মাটিরে ওড়িশার 1,03,26,162 জন ভৌণী মানুষ 5,000 টাকা লেখায়ে যে পঞ্চম কিস্তি প্রদান করি মু অত্যন্ত আনন্দিত। আজর এই কার্যক্রমে সমুদায় 5,163 কোটির ঊর্ধ্ব টঙ্কা সবু যোগ্য হিতাধিকারী ব্যাঙ্ক খাতা কু পৌঁছি গলা। সুভদ্রা যোজনা কেবল এক টঙ্কা আবটন করিবার অবসর নুহে, এহা হচ্ছে নারী সশক্তিকরণের প্রতীক।
0: সুভদ্রা যোজনার 5 নম্বর কিস্তি 1,09,26,262 জন যোগ্য হিতাধিকারী যোজনার সাহস টঙ্কা দিয়াযাইছে। পহেলা থর লাগি রাজ্যের 2,21,054 জন মহিলা সুভদ্রা যোজনার সাহস টঙ্কা দিয়াযাইছে। বাদ পড়িবার যোগ্য হিতাধিকারী একাথরকে 5টা কিস্তি মিলিছে। ধারিজ লক্ষ্য আঘনু 27 লাখ লক্ষ্যপতি দিদি তিয়ার করি করি ওড়িশা দেশে পহেলা ঠানে রহিছে বলে মুখ্যমন্ত্রী খুশি জাহির করিছন। সুভদ্রা সাহস টঙ্কা মহিলাকর বহু দিনের স্বপন সাকার করবার থি সাহায করবা বলে উপমুখ্যমন্ত্রী প্রভাতী পরিড়া কহিছন। মহিলাকে সশক্ত করবার সহিত সমৃদ্ধ ওড়িশা ও বিকশিত ভারত গঠন দিকে সুভদ্রা যোজনা বিকাশর আধার হবা বলে শ্রীমতী পরিড়া কহিছন।
2: সুভদ্রা কেবল এক আর্থিক অনুদান নুহে, সুভদ্রা হচ্ছে ভরসার, সুভদ্রা হচ্ছে বিশ্বাসর, সুভদ্রা হচ্ছে স্বাবলম্বনর, সুভদ্রা হচ্ছে শক্তির প্রতীক। মা সুভদ্রাঙ্ক আশীর্বাদ আপন সমস্তঙ্কু ঘণ্ট ঘড়াই রখো, ইহাই মো মঞ্চরু আপন মানকু কহুচি এবং আশ্বাসনা দউচি।
0: সম্বলপুর জেলার জনে হিতাধিকারী মমতা মিশ্র তাঙ্কর প্রতিক্রিয়াটি কহিছন,